আই জয় মোর হায় বরটাই বাবা জয় মোর হায় বরটাই নু গাঁও চানো রাইত গডি গাঁও চানো রাইত গডি দেখা দেখায় ননি রাঁধি টোরি কে দু দুই দেখা দে ননা।